সকালে 7টায় 10 মিনিটের স্বাস্থ্য সূচনায় এতে শুনবে বেক ব্যথার কারণ ও উপচার। এ সম্পর্কে কিন্তু ডাক্তার স্মৃতিরেখা হোতা। সকাল 7টায় 35 মিনিটে সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী, তথ্য সংগ্রহ ও সম্পাদনা শুভেন্দ্র কুমার সাহু, প্রযোজনা সন্তোষ বিং। সকাল 7টায় 55 মিনিটে সুগম সঙ্গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী রোশন খান। সকাল 8টায় 30 মিনিটে শ্রীক্ষেত্র মাধুরী। আজ এতে শুনবে শ্রী গুণ্ডিচা মন্দিরে মার্জনা লীলা। বিশেষজ্ঞ সচিদানন্দ দাস মহারাজ রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। সকাল 8টায় 45 মিনিটে সুগম সঙ্গীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী নেলে প্রদীপ কুমার পণ্ডা, সবিতা হোতা ও শরৎচন্দ্র পাঢ়ী। দিন 11টায় 5 মিনিটে বজারে বজাওয়ালা সম্বলপুরী গীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী নেলে সূর্যমণি সাহু, মিত্রভানু বিশ্বাল।

এদের কথাচিত্র ইয়েস বসর এই গীত শুণন্ত কণ্ঠদান করেছেন অভিজিৎ, গীতিকার জাভেদ আখতার, সঙ্গীত যতীন ললিত।

গোটে শোয়া গোটে সারি এই সিনেমার গীত শুনমা। গাইছন হ্যুমন সাগর, গীত লিখিছন বিজয় মল্ল, সঙ্গীতে সজাইছন প্রেম আনন্দ।

আজি আমার কেন্দ্র ন প্রসারিত হওয়ার কেতেটা কার্যক্রমের সূচনা জনান দিনের 12:30 শুনিপারবে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম দিনের 5:00 থেকে সম্বলপুরী গীত শুনবে কণ্ঠশিল্পী জিতেন্দ্র হরিপাল আ রীনা দাস দিনের 1:20 থেকে ঘর সংসার কার্যক্রম থিয়া শুনবে লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো সখী আজির বিষয় রয়েছে কেণে ঘেনি যাওছ জগন্নাথকে দিনের 2:45 শুনবে কেতেটা হিন্দি সিনেমার গীত দিনের 3:00 কিষাণ সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা অপরাহ্ন 4:00 শুনবে সংসদরে প্রশ্নকালের রেকর্ডিং সঞ্জর 5:02 থেকে গান্ধী চর্চা কার্যক্রম আজ এটি শুনবে আলোচনা গান্ধীজিঙ্কর জীবন ও দর্শন আলোচক ডক্টর শ্রীবন্ত দাস

অভিজিত আর সাথিঙ্কর কণ্ঠনু শুনুন কার্যক্রমর পরবর্তী গীতকে। গীতকে লিখেছেন জাভেদ আখতার আর সঙ্গীত দিয়েছেন আদেশ শ্রীবাস্তব।

শ্রোতামানে শুনুছন গোটে হিন্দি সিনেমা ক্রম থি চলতে চলতে সিনেমার গীতমানকু ইহাদে শুনুন সোনু নিগম আর সাথীঙ্কর কণ্ঠনু এই গীতকে লিখিছন জাভেদ আখতার আর সঙ্গীত দিয়েছন আদে শ্রীবাস্তব।

পরবর্তী গীতকে শুনুন উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিকর কণ্ঠনু। গীতকে লিখেছেন জাভেদ আখতার, সঙ্গীত দিয়েছেন যতীন ললিত।

সান আর পলক মুচ্ছলকর কণ্ঠনু শুনুলে এই গীতকে। শ্রোতা বন্ধু, ইহাতে বর্ষা দিনে ডায়রিয়া, টাইফয়েড আর হেপাটাইটিস লেখে জলবাহিত রোগ সবুয়াড়ি ব্যাপিথিসি। ইথিনু রক্ষা পাইবার লাগে আপন মানে সাবধানতা নিহাতি অবলম্বন করবার কথা। কেহনি ভি সুরক্ষিত জলর উৎস যেন্তা কি নলকুয়া, জনস্বাস্থ্য বিভাগ দ্বারা স্থাপিত করা যাইতিবা নলকুয়া পায়েন গভীর তথা সুরক্ষিত কুয়ার প্যান পিবার লাগি ব্যবহার করুন। ইহাতে শুন মাহাসুন সিনেমা আশিকি টু নু ই গীতকে। গীতকে গাইছন পলক মুচ্ছল আর অরিজিৎ সিং, সঙ্গীত দিয়েছন মিথুন।

ইহাতে মূল কর্মা আমর হিন্দি সিনেমা গীতর কার্যক্রম বাতায়ন। কার্যক্রম প্রথমে শুণন্তু কথাচিত্র এয়ারলিফ্টু এই গীতটি কণ্ঠ দিয়েছেন অমাল মল্লিক, অরিজিৎ সিং এবং তুলসী কুমার। গীতরচনা করেছেন কুমার, সঙ্গীত নির্দেশনা অমাল মল্লিক।

0: উফ বাবা, বাহারে কি অন্ধকার! বর্ষা সেমতি হয়েছে, কি তেবে বিকলরে এমতি পাটি কলা! এতিকি বেড়ুক টর্চটা বি মিলুনি। হ্যাঁ মিলিলা, বাহারকু দেখে বাহার দেখে। আরে গুণিয়া ঘরের রাস্তা বি নই পেটের গলা, কেতে মাটি ধসি যাইছি। এইটা কোন ছতা? কার ছতা? ইয়ে তো পুষ্পার ছতা, এটি কেমতি আসিলা? তেবে কোন পুষ্পা গুণিয়া ঘরক যাইছি? দেখে গুণিয়া কাকা, গুণিয়া কাকা! আরে মাটি অতটা খসিবা দেখি বোধে গুণিয়া কাকা পিলা ছুয়া নেই পড়াইছে না কোন। হেলে হেলে পুষ্পা কুয়াড়ে গলা? ঘরকু ফেরি যাইছি বোধে, যাই দেখে যাই। পুষ্পা, পুষ্পা! আরে আরে কবাট তো খোলা, পুষ্পা, পুষ্পা, পুষ্পা, পুষ্পা! মা, মা কোন হল? মা
1: মোর সময় হয়ে আসিল।
0: মা পুষ্পা কাই?
1: গুড়িয়াকে ডাকিয়াকে যাইছি।
0: সেটি তো কেই নাহান্তি, কবাটের তালা ঝুলিছে, তা ঘর রাস্তা বি নইরে ভাসি যাইছি। সেইঠু মু পাইলি পুষ্পারে ছতাটা। মা
1: কুয়াড়ে গলা মো ঝুঁ ফাপটা পরা, তাকে টিকিয়ে খোঁজ। মু কেতে মনা কলি, বাহারকু যা না বলি, মো কথা কেউ শুনিলা?
0: তুমি তুমি চিন্তা করো না মা, মু তাকে খুঁজি আনুছি। পুষ্পা, পুষ্পা!

আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ুছন ভারত গৌরব দাস। জুহার। পহলা মুখ্যা খবর। ভিন ভিন প্রসঙ্গকে নেইকরি হোহল্লা হেবার নু সংসদর দুই গৃহ হলা আয়বা কাল তক মুলতবি। রাইজে এসআইআর প্রক্রিয়াটি আয়বা সেপ্টেম্বর 6 তারিখ বাহারবা চূড়ান্ত ভোটর তালিকা, সূচনা দেলে রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী। তৃণমূল স্তরন অঙ্গনবাড়ি সেবাকে বরকস করবার লাগি গঠন হওয়া পরিচালনা কমিটি, আর পুরীন বাহুড়াযাত্রা লাগি মূল হলা প্রস্তুতি। আজ্ঞামাল পাইবা ঋতু সুভদ্রাঙ্ক রথকে করাইছে দক্ষিণ মোড়। এথর পুরা খবর। নিট প্রশ্নপত্র লিক ঘটনা আউ অলগা প্রসঙ্গকে নেইকরি হোহল্লা লাগি সংসদর দুই গৃহকে আয়বা কাল তক মুলতবি রখাইছে। আজ ময়দানর 12 বজে পহলা মুলতবি ঋতু লোকসভা সম্মিলিত হবার ঋতু হোহল্লা ভিতরে ভিন ভিন কমিটি লাগি সদস্য নির্বাচন লাগি প্রস্তাব গ্রহণ করাইছিলা। গৃহন অধ্যক্ষতা করুথবা সন্ধ্যা রায় সদস্যমানকু নিজ নিজ আসনকে ফিরিকরি গৃহকার্য সুরুখুরুতি চলাবারকে নিবেদন করিথিলে ভিল গৃহন হোহল্লা লাগি রহিথিলা। তার উত্তর গৃহকে দুইপহরর 2 বজে তক মুলতবি করাযাইকরি গৃহকার্য ফের ঘায়ে মূল হইথিলা বেলকে সমান পরিস্থিতি দেখা দেইথিবানু আইবা কাল সকালর 11 বজে তক লোকসভাকে মুলতবি রখাইছে। রাজ্যসভা নভিল সমান স্থিতি দেখা দেইথিলা। পহেলা মুলতবি উত্তরু ময়দানর 12 বজে গৃহকার্য ফের ঘায়ে মূল হেলা উত্তরু অধ্যক্ষ সিপি রাধাকৃষ্ণন বিরোধী সদস্যমানকু সেমানকর আসনকে যাইকরি সহযোগ করবার লাগি কহিথিলে। হেলে বিরোধী সদস্যমানে সেথি ধ্যান নাই দেইথিলে। তার উত্তরু রাজ্যসভাকে ভিল আইবা কাল সকালর 11 বজে তক মুলতবি রখাইছে। দেশে ভবিষ্যৎ

0: রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী আর এস গোপালন সূচনা দিয়েছেন। আজ গোটে সাংবাদিক সম্মিলনীতি ই বাবদে বিস্তৃত সূচনা দিয়ে শ্রী গোপালন কহিছেন, গলা জুলাই 5 তারিখ চিঠা ভোটর তালিকা বাহারি সারিছে। জুলাই 5 নু অগস্ট 4 তারিখ তক দাবি আউ আপত্তি দাখল করা যাবা। জুলাই 4 নু সেপ্টেম্বর 1 তারিখ তক নোটিশ আউ দাবি আপত্তির সমাধান কাম করা যাবা। আউ সেপ্টেম্বর 6 তারিখ চূড়ান্ত ভোটর তালিকা বাহারবা বলি শ্রী গোপালন কহিছেন। মোট 58 লাখ নু অধিকার লোক নোটিশ দিয়া যাইথিবার বেলকে এপ্তক 7,93,490 জনকু নোটিশ জারি করাইছে। নোটিশ পাইথিবা লোকে ব্যক্তিগতভাবে উপস্থিত নাই রহিকরি অনলাইন পোর্টাল জরিয়ে ভি বিএলও মানকর জরিয়ে কাগজপত্র দাখল করিপারবে। রাইজে আইবা পঞ্চায়েত আউ পৌর নির্বাচনকে নেইকরি ভুবনেশ্বর ন রাজ্য নির্বাচন আয়োগঙ্কর কার্যালয়ন গোটে প্রস্তুতি বৈঠক হইয়াইছে। বৈঠক থি রাজ্য নির্বাচন আয়োগঙ্কর সচিব সন্তোষ কুমার দাস অধ্যক্ষতা করি করি কহিছন, ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর প্রক্রিয়া শেষ হবার ঋতু আইবা অক্টোবর মাস 26 তারিখ নু নভেম্বর 7 তারিখ তক ঘরকে ঘর সর্ভে করাইকরি ভোটর তালিকা তৈয়ার করা যাবা। ফেব্রুয়ারি 10 তারিখ তক সবু ওয়ার্ডর ভোটর তালিকা বাহারবা। ঘরকে ঘর সর্বেক্ষণ করা যাবার লাগি ই মাসর 31 তারিখ তক গোটে দল গঠন করা যাবা। ই দল থি ব্লক স্তরে অধিকারী বিএলও অঙ্গনবাড়ি আউ আশাকর্মী মানকু সামিল করা যাবা বলি শ্রী দাস কহিছন।
1: আম গোটে গোটে ক্লিন ভোটর লিস্ট আম পঞ্চায়েত নির্বাচন বা আম পৌরাঞ্চল নির্বাচন পাই তৈরি করা তাহাই থিলা আজর মুখ্য প্রসঙ্গ। সেইপাই আমি ডোর টু ডোর সর্ভে করিবু। অক্টোবর দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় ফর্টনাইট রে এই ডোর টু ডোর সর্ভে হই তা নভেম্বর মাস পর্যন্ত চালিবো এবং সেই ডোর টু ডোর সর্ভে মাধ্যমে আমার ভোটর লিস্ট তৈরি হবে।
0: জনগণনা লাগি পঞ্চায়েত আউ পৌর নির্বাচন থি টিকে ডেরি হেবা। জুনহা ব্যালট বক্সর মরামতি নয়া ব্যালট বক্স ঘিনবার বাবদে বৈঠকটি নিষ্পত্তি হয়েছে। ঝনে ভোটর দুইটা জায়গান যেন্তা ভোট নাই দেবে সেগি সবু প্রকার ব্যবস্থা করা যাব বলে রাজ্য নির্বাচন আয়োগঙ্কর সচিব কহিছন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আইবা 27 তারিখ সোমবার দিন সাধারণ লোকর ভিন ভিন অভিযোগর শুনানি করবে। সেগি আইবা কালঠানু অনলাইন পঞ্জীকরণ মূল হবা। লোকে জনশুনানি ডট ওড়িশা ডট জিওভি ডট আইএন পোর্টাল থি পঞ্জীকরণ করিপারবে। রাজ্যের ভিন ভিন জায়গান লগায়ত বর্ষা লাগি হইতিবা ফসল নোকসান লাগি জিল্লা প্রশাসন মানকর নু রিপোর্ট মগাইছে বলি রাজস্ব আর বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কহিছন। মন্ত্রী শ্রী পূজারী সূচনা দেইকরি কহিছন, বলাঙ্গীর আউ কটক জিলাপাল নোকসান বাবদ রিপোর্ট দেই সারিছন। আউ অলগা জিলামানকর নু ভিল রিপোর্ট আসলা উতরু মূল্যাঙ্কন করা যিবা। যেন চাষীমানে নোকসান সহিছন সেমানকর ব্যাঙ্ক একাউন্টকে সিধাসলক ক্ষতিপূরণ টঙ্কা দিয়া যিবা বলি মন্ত্রী শ্রী পূজারী কহিছন। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাজ্যের সবু অঙ্গনবাড়ি কেন্দ্র ন শিশু বিকাশ প্রকল্প অধিকারী সিডিপিওঙ্কর অধীনথি পরিচালনা কমিটি গঠন করা যাবা। এথির লাগি মহিলা আউ শিশু বিকাশ বিভাগ তরফু সবু জিলাপালমানকু জনাই দিয়া যাইছে। তৃণমূল স্তর ন অঙ্গনবাড়ি সেবাকে বরকস করবার লাগি সক্ষম অঙ্গনবাড়ি আউ পোষণ অভিযানর দুই নম্বর ক্ষেপথি ই কমিটি গঠন করা যাবা। সুপরভাইজর অধ্যক্ষ দায়িত্ব নেবার সহিতে অঙ্গনবাড়ি কর্মী সদস্য আউ আবাহক রহিবে বলি চিঠিতে কোহাযাইছে। কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশী আইজ ভুবনেশ্বর পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ সমন্বয় কমিটি ইআরপিসিসির গোটে উচ্চস্তরীয় বৈঠক হয়েছে। বৈঠকটি ওড়িশা পুলিশের মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়াঙ্ক সহিতে বিহার পশ্চিমবঙ্গ ছত্তিশগড় আউ ঝাড়খণ্ডর আরক্ষী মহানির্দেশক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বল সিএপিএফ কেন্দ্রীয় পুলিশ সংগঠন সিপিইউ আউ ভিন ভিন রাজ্যর বরিষ্ঠ পুলিশ অধিকারীমানে ভাগ নেইথিলে। ভবিষ্যৎটি রাজ্যমানকর ভিতরে তালমেলকে অয়কা বরকস করবার লাগি নিয়মিত এন্তা সমন্বয় বৈঠক আয়োজন করবারকে স্থির করাইথিলা। ভুবনেশ্বরঠানে মুখ্য শাসন সচিব অনু গর্গঙ্কর অধ্যক্ষতাটি কারাগার বিকাশ বোর্ডর 4 নম্বর সমীক্ষা বৈঠক হয়েছে। এটি মুখ্য শাসন সচিব রাইজে থিবা কারাগারমানকর সুরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ আউ অন্তেবাসীমানকর কল্যাণ লাগি সরকারঙ্কর তরফু নিয়াইথিবা ভিন ভিন পদক্ষেপর সমীক্ষা করিছন। 20টা কারাগারন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আধারিত সিসিটিভি আউ ভিডিও এনালিটিক্স ব্যবস্থার স্থাপনা কারগার কান্থির উচ্চতা বড়াবার সহ ড্রোন বডি ক্যামেরা আউ মোবাইল ফোন চিহ্নট লাগি ভিন ভিন আধুনিক সুরক্ষা উপকরণ ব্যবহার উপরে বৈঠকটি আলোচনা করাইছিলা। শ্রীক্ষেত্র পুরীন পবিত্র রথযাত্রা অবসরে জন্মবেদীন চতুর্ধা মূর্তিঙ্কু ভক্তমানে দর্শন করুছন। গলাকাল হেরাপঞ্চমী নীতি হেবার ঋতু মহাপুরুমানকর বাহুড়যাত্রা লাগি প্রস্তুতি মূল হয়েছে। মহাপুরুমানকু ফেরঘায়ে রত্নবেদীকে আনবার লাগি রথমানকর দক্ষিণ মোড় মূল হয়েছে। শ্রীগুণ্ডিজা মন্দিরন সকাল ধূপ নীতি শেষ হবার ঋতু মহাপ্রভু শ্রীজগন্নাথ মা লক্ষ্মীঙ্কর অভিমানকে নজরথি রখিকরি তিনি রথর দক্ষিণ মোড় লাগি আজ্ঞামাল দেইছন। পূজাপণ্ডা সেবকমানে আজ্ঞামাল বিজয় করবার ঋতু

0: दादा जुहार
1: जुहार जुहार इबुआ नोआ लोगटे कह रे जाहो पूजा ने
0: हाँ दादा
1: आज आमर बहन पहला थर करी बैठक की आई जे सब जीवन थे हमता पहला थर दिन मूल है से नहीं क्या
0: हाँ दादा
1: তার মানে আমার মা বাপা মনে করতে তার দাদা মনে করতে নানি মনে করতে ধীরে ধীরে কিনা আমি বি আউছু যা হো আমার বৈঠকি আজ নয় বহন জনে আইছে নয় সাং জনে আইছে যে শুন তো আমার ভারত দেশে আমার প্রধানমন্ত্রী গোটে অল্প সংখ্যক মানকর লাগি যে 15টা সূত্র করিছন জানিছু
0: হ্যাঁ দাদা জানিছি
1: যা
0: কিছি কিছি জানিছে
1: হ্যাঁ যা হো বড়িয়া বেলে আমি কাঁ বলি হেতে কাণ হচ্ছে সবু জাতির সবু ধর্মর লোক মানুষ শিক্ষার পাঠ পড়াতে সবক সমান অবসর দেবারটা হল সমস্ত বাকি সবকু সমান প্রাথমিক পাঠরে হল তার উচ্চ প্রাথমিক বিদ্যালয় হল সেটি সুধার করবারটা তাপরে সে আর্থিক রোজগার কেনা জ হয়ে পার্বা
0: সে
1: ঘর দুয়ার তারমানে সরকারি স্তরের বি কেনা মিলি পার্বা সমস্ত ঘর দুয়ার রহবার সমান অবসর মিলি পার্বা তাপরে সেমানকর পড়া লিখাতি তার মানে যেন আমার বৃত্তি পাউছেন যেন স্কলারশিপ যেন পাউছেন সেটা কেনা কিনা পাইবে সেটির লাগি ব্যবস্থা করাইছে আও সেমানে বি কেনা পুলিশ থি আওয়ামকা থি ভল ভল জায়গা মানে নৌকরি পাইপারবে সেসব ব্যবস্থা বি করাইছে সে তার বুঝলু তাপরে ফির সেমানকর তার মানে ইন্স্যুরেন্স বি করা যাচ্ছে ইন্স্যুরেন্স র ফায়দা বি সেমানে পাইপারবে এনতা কিনা
0: বলে সরকার তো আমার লাগি কেতনি কেতে যোজনা করিছন
1: হ্যাঁ সরকার করিছন এটা আমার অল্প সংখ্যক মানকর লাগি বি সবু বিভিন্ন ধর্ম মানকর লাগি বি সেমানকর লাগি করিছন আও তোমার চাষ বাস কেনতা চালিছে কহ
0: চাষ বাস তো বড়িয়া চালিছে দাদা আর তোমার আড়ে যে
1: আমার আড়ে বড়িয়া চালিছে ধান দনা তার মানে এটা বুনাবুনি করুছো ওই কেনতা অছরা অছরি করুছো বলতিলি এটা
0: হ্যাঁ এটা বুনাবুনি তো চালিছে দাদা এটা বর্ষা বি বতর করিছে চাষ বাস লাগি
1: সব আড়ে আমার বি হন্তা ধান চালিছে তারপরে মুগ মুগা বি টিকে বুনুছো তারপরে মুফলি বি টিকে লগে দিছো আচ্ছা জি শুন তো এই চাষ করবার কথা মতে গোটে কথাটে সুর পড়লা আগো আজি কাই দিন জানিছো তো আজি হচ্ছে
0: কাই দিন দাদা
1: হ্যাঁ জানি কি কাই দিন দাদা বলছি আজি হচ্ছে আমি জনে চাষী কু ভেটমা বলে আগো তাঙ্কর সে কথা লাগি দো দাদা কথা লাগবে আমি শুনুম ফের কথা লাগবা
0: হ্যাঁ বলে চালো সিনে
2: আমার বৈঠকে কি আসিবার সব চাষী ভাই বোন মানুষ জুহার আমি তো জানিছ চাষ হিসাবে যে বি যেতে চাষ করুছে চাষী হিসাবে যেতে জনে চাষ বি করুছে তো সে চাষ সে যেনতা করুছে তার পহলা কাম হল যে কেনতা করে দুই পয়সা অতকা আমদানি করে পার্বা আর কেনতা করে নিজকে টিকে পয়সা পত্র অন করে টিকে বিক্রি বাঞ্জি করে পার্বা আর নিজকে আর্থিক হিসাবে টিকে সুদৃঢ় করে পার্বা তো সেই হিসাবে আমার চাষী ভাই মানে সবুবেলে চেষ্টিতান তো এনতা যদি আমি দেখবারকে গলে আমার কেতে কেতে নয় চাষী যেন মানে ব্যবসায়িক ভাবে গোটে গোটে চাষ করি করি অতকা আমদানি করে পারুছন আর সমাজ নিজকে গোটে

0: ভাল চাষি হিসাবে না রকিপারিছন। তো চালুন হেনতা চাষি যে কি ছতু চাষ করি করি নিজর না কমাইছন, আউ সম্বলপুর নু রহি করি জুজুমুরা ঝাঁকরপালি পঞ্চায়েত ডুডুকা কুত ঠানে তাঁকর ফার্ম দেইছন, সে ছতি চাষ সে জায়গায় করুছন। আউ কেনতা করে সে ছতি চাষ করুছন, আউ আধুনিক পদ্ধতি যেটা কি বৈজ্ঞানিক পদ্ধতিরে সে ছতু চাষ কেনতা হিসাবে করুছন, আউ গোটে অগ্রণী চাষি হয়েপারছন, চালুন তাহাকু আমি পচরামা যে সে ছতি চাষ কেনতা করে করুছন, আউ কেনতা বিক্রি ভটা করুছন, আউ কেনতা দুই পয়সা ভল হিসাবে আমদানি করে পারুছন। তাঁক না হচ্ছে শুভেন্দ্র নন্দ, আপনার আমার বৈঠকে কি স্বাগত জনাওছু। আজ্ঞা জুহার,
1: নমস্কার।
0: তো পহলা গোটে কথা কুন যে ছতু চাষ, ছতি চাষ করবারটা পহলা আপনার কেনতা করে মন কলে, আউ এটাকে কাঁ করে নিজের চাষ থি সামিল কলে সে বাবদে টিকে কুন।
1: আজ্ঞা, ছতি চাষটা হচ্ছে গোটে আজিকালি গোটে লাভদায়ক চাষটে হইগলা।
0: আজ্ঞা,
1: ইটা কম সময়ের অমল দিয়ে পারুছে, আউ ইতার বাজার দর বহুত আয়, ইতরে টিকে খালি মেহনত লাগুছে, কিন্তু কম পয়সার ভল চাষ করিবা, ইনে ভল পয়সা বি কমে হচ্ছে, হেতি লাগি মু ছতু চাষকেই বাছলি।
0: ছতি চাষটা যেন কম সময় ভিতরে হচ্ছে বলছন, তো এটা কেতে দিনে হচ্ছে?
1: ছতু চাষ আমি ব্যাট পকাবার 14 দিন ভিতরে ছতু অমল হয়ে যাচ্ছে।
0: আজ্ঞা,
1: 14 দিন ভিতরে অমল হলা পরে আমি ছতুকে সেটাকে বিক্রি করি করে মার্কেটকে পঠাউছ।
0: তো এটা তো বড়িয়া কথাটে কহিলে যে 14 দিন ভিতরে আমি যদি আমার যেন কি বি আমি খরচা করিথিমা, তো 14 দিন ভিতরে সে ছতু চাষ করি করে তাকে বিক্রি করি আমি আমার যেন খরচাটা বাহার করি করে আমি কেতে লাভ পাইমা যে জনা পড়িবা
1: নিশ্চিত।
0: তো আ গোটে কহুন যে ই যেন ছতি চাষটা আপনার যেন করুছন, তো সে ছতি চাষ কেনতা হিসাবে করুছন সেটা টিকে কহুন।
1: ছতি চাষ লাগি আমি পহলা গোটে সেট বনাবারকে পড়ছি।
0: আজ্ঞা,
1: সেট বনালা পরে সেটা বাউন্সরে বনু কি আপন টিনর সেট বনাই পারবে? আমি আরমালি বাগির সেটাকে বনাবারকে পড়ছি, যেন্থে কি ছতু ব্যাট পড়ি পারবা।
0: আজ্ঞা,
1: পহলা আমি সে ব্যাট তৈরি করমা, সে তারপরে ছতু লাগি আমাকে নড়া কাটবারকে পড়ছি।
0: আজ্ঞা,
1: পাল নড়া কাটবারকে পড়ছি, নড়া কাটি করে আমি 8 ঘন্টা সেটাকে চুনথি আর ফরমালিন, কিন্তু মুই সে ফরমালিনকে প্রিফর নে করে।
0: আজ্ঞা,
1: মুই চুনকে আমার যেন আজিকালি দেশি চুন, সে দেশি চুনরে সেটাকে বিশোধন করা যাইসি, বিশোধন কলা পরে সেটাকে আনিকি বাহারে রখা যাইসি।
0: আজ্ঞা,
1: বাহারে রখলা পরে 2 ঘন্টা শুখা যাইসি।
0: আজ্ঞা,
1: খালি উদা দিশুথবা, কিন্তু হাত লগালে সেটা পানি নেই ছুঁই হুথবা, হেনতা রহলে সেটা তার মানে বতর হইতিসি।
0: আজ্ঞা,
1: সেটাকে আনিকি আমি ব্যাটরে পকাবার লাগি প্রস্তুতি আরম্ভ করুন।
0: আজ্ঞা,
1: যেতবে ব্যাটরে পকাশুঁ আমি ছতি মঞ্জি, আজিকালি তো বহু জায়গার ছতু মঞ্জির কলচর করছেন, আমি তাঁকর নু ঘিনিক আনিকি রখসু, আর ছতু মঞ্জির বাহার করি তারপরে আমি ব্যাট পকাবার আরম্ভ করসু।
0: আজ্ঞা,
1: ব্যাট পকাবার লাগি হলে ছতুর লাগি খানা দরকার, সেথির লাগি আমি চৌখট পঞ্জাবি চিনি কি বেসন যেনটা হলে ইউজ করি পারমু, যেহেতু ছতুর খানা সেটা আমি পহলা ব্যাট পকামু, তার উপরে আউ গোটে ছতু মঞ্জি দিয়ে করি, তারপরে তার উপরে সে খাদ্য মানে দিয়ে করি ফের গোটে এমনি করে তিন থাক আমি পকাশু।
0: আজ্ঞা,
1: আমি যে নড়া প্রস্তুত করছু সে নড়া 18 ইঞ্চ হইতবার কথা।
0: আজ্ঞা,
1: 18 ইঞ্চ হইতবার কথা, ঠিক করে এয়ার নৌথবার কথা।
0: আজ্ঞা,
1: আমি নটা তিন করে তিন থর আমি কলা পরে তার উপরে আউ গোটে বিড়ারে ঢাপি দেশু।
0: আজ্ঞা,
1: তার উপরে পলিথিন ঢাপি দিয়ে আমি সেটাকে সিল করে দেশু।
0: আজ্ঞা,
1: সিল কলা পরে আমি সেটাকে হিন্দি করে ছাড়ি দেশু, 5-7 দিন পরে আমি সে জরিকে খুলসু।
0: আজ্ঞা,
1: ঘন্টে কি 2 ঘন্টা লাগে খুলসু, যেহেতু এয়ার পাস করবালে সেটকি বেলে দেখবে ঝিলি মানে হইতিছি সেনে।
0: আজ্ঞা,
1: আর ছোট ছোট সূর্ষ বাগির ছতু মঞ্জি ফুটিছি।
0: আজ্ঞা,
1: সেনু তার আউ থুড়ে দিন গলা পরে সেটা বড় হেসি, তারপরে 14 দিন যেনতা হয়ে যা ছতু ফুটি বসছি, এটাকে সাধারণত বর্ষা মাসে করা যাইসি।
0: আজ্ঞা,
1: সেটির লাগি এনে বেশি পানির দরকার নেই পড়ে, কিন্তু আজিকালি মার্চ মাসে নু অক্টোবর মাস তক করা যাচ্ছে, খরা মাসে বি সে ছতু চাষ করা যাই পারবা।
0: আজ্ঞা,
1: সেনে তার টেম্পারেচারকে যদি মেনটেন করা যা।
0: আজ্ঞা,
1: আর ভল পয়সা কমে পারমা।
0: আজ্ঞা, তো এটা তো ভাল কথাটে কহিলে যে আ গোটে কথা যে আমি যেন ব্যাট বনামা বলে যেন কহিলে,
1: আজ্ঞা
0: গোটে জায়গায় বাউন্স লাগবা বলে আর গোটে জায়গায় টিন লাগবা বলে, তো সে টিনটা কেনতা করবে?
1: মুই ছোট চাষীর কথা কৌছে।
0: আজ্ঞা,
1: আজিকালি সরকার বহুত সাহায্য দৌছে।
0: আজ্ঞা,
1: ইথির লাগি আমি যদি হর্টিকলচার অফিসরে যোগাযোগ করমা বলে ছতু চাষের লাগি সেমানে বিভিন্ন প্রকার ব্যবস্থা করিছন, কিন্তু জনে ছোট চাষী যদি তার চাষ আরম্ভ করবার লাগি চাইবা,
0: আজ্ঞা
1: বেলে সে বাউঁশর ব্যাট বি করি পারবা, ତଳେ

0: আরে জগন্নাথ, কাঞ্চি যুদ্ধকে আমি যেতবে যাচ্ছে সেতবে মোর মনে হুয়ে পুরুষোত্তমকে তো ক্ষমা দিয়েলু না?
1: ক্ষমা? মু ক্ষমা দেওয়া কি ভাই? সে তার ভুলর প্রায়শ্চিত করুছি, প্রায়শ্চিত পরে ক্ষমা তো তার প্রাপ্য, এতে মোর দেবা ন দেবার প্রশ্ন উঠুছি কেউঠি।
0: বাহ, সুন্দর সমীক্ষা। তাহলে মাণিক গৌড়ুণী তার পুঁ কোণ প্রাপ্য?
1: মাতৃত্ব।
0: মাতৃত্ব?
1: হ্যাঁ ভাই, সবু জননী মা নুহতি, আউ জননী নহই মা সে তো তপস্যা সাধনা। সতরে ভাই, যদি এ পৃথিবীর সমস্ত নারী জাতি মাতৃত্বর মমত্ববোধকে নিজ ভিতরে উজ্জীবিত করে পারতে, তাহলে চারিত্রিক স্খলনর দ্রুত অবক্ষয় হয়ে এই সমাজ ধ্বংসর করাল দাবাগ্নি রক্ষা পাই।